Ήταν ωραίο, α. Με το μάρουν, αλλά... Ατόμ να είμαι στράνο. Σε μανουφατράνο να ρω. Ραμαράρουν να ρω, δε έτοιμ λάμτσικ. Αμμα ούλ μέλλα μάρουν σαν. Φάμλοι άντρε μάντρα πιευθέβαν να τσί μάρουν σαν. Και είναι εσείς το 24, που κουν τσενές του κφαρούν την φεύγα Αρνουζάν δεν τον ρέσουν ρένεις φορνού φράγιαν. Ραμπουλό κέκουν πάπα συνένα ενώ. Τι μάιντς μισιά διό. Ενώ σαν ραούτα βέ του κατάνω να κρέμα μανάγκο να φάρμι ένα κασίρα σύρα μάμι. Άτον πέτα πούλα ραμαράρι άτον γιαν. Φοφάνα κακιό να ρόκα βομίς προβλέμμο. Τι μέντε με τετέτε νο φοκατόν και σνόρα νο. Άρα μισ παμάγκο του κατάνω να ου. Α, μπα πέρεν σύρα μάμι να ρωσόκομπα μιόν τικία. Μιόν ξα τώρα τσιάπνο. Be sentiment petsika malagasy fa tsany sentiment andriamanitra amintsika ha mety marary anao tenenako an'izany hitirany an'ny detay daholo ny fiainanao sany fiainanaovan'ny vadiny sy fonany akanjony vadinao ary mba miatsena manao metimety miditra amin'ny mandeha amin'ny folo maraina mihetsiketsika ozy izy amin'ny folo maraina dia efa lasa manango lahy mihitsy angamba ty izy ty vadinjanako ty tsy maintsy hidiran'olona any detay ianao raha mbola mifanakaiky miavanao eo ihany la avana fa le namanako mahafinaritra moa ny mpinamana zao mihinana manta sy masaka andao nao récréation kely tsika miara-manao weekend mihina maskita mihina misotro coca miara-mihina pijary tsy maninona fa le voara ifanao fotoana any an-trano any io zao koa ny tenin'andriamanitra midona amin'izay lozan'izay matoky olona nanjatra ataonaroa ataon'ny tanana droato ny any akavanana tokony tsy fatan'la akavy manomboka eo dia fantatra olona amin'ny fiainanao ny vadinao ny sipanao ampidirao an-trano daholo zao rehetrarehetra zao fa hodiny tsy ho tianao ny olo tianao ary mpiatany fa fambaraka tsy azo fafana ianao ny olona maka ny vadiny namany maka ny vadiny angeka ny namany any na miaraka reo fa tsy mifampiteny hainy zareo mihitsy manao calcul eto a regle eto avoan'ny fadimbolana tsy afaka amin'ny ray aminao fa mikisana kely tena milaminy io ohatrany hoe raha lahinao nefa miaraka amin'ny vadinao nefa ohatrany hoe raha vavinao fa miaraka amin'ny vadinao zany ny filma amin'izao tain'andriamanitra anao sy ny lohabe anao tena be saina ny olona zao vous écoutez 100% love lasa ihany tsika aloha na mpiara-miasa na mpiara-mivavaka misy ara-diankonana raha lanao mikotiny vadinao raha vavinao miaraka tsy ay ao ambadika ao manjeky ty aranofo ty raha larana bavy hatramin'ny zazakely fitotoana ngefa misipa zao e vo mitsiry vatonono mananina de efa ao tsy fanomezatsiny mandeha ohatra ny teknôlôjia raha jiaby ary izy mahaizahatra lavitra noho ny olondehibe a fa mity alina ty a aza melona ny tenanao a fa samy mpanotsika fa andriamanitra efa manana lalana ombatsika hoe atony nanao an'ity tsika de zao ny ataotsika zay mety mahita olona mitomany azao tsy nalala lehilahy ratsy izy misy lehilahy koa tsy malala vehivavy ratsy izy mitomatomany malahelo tsy mahavita fianarana tsy mihinankanina mamalivaly ray aman-dreny koatrany lasa voan'ny barika atako ohatrany olona adaladala reny satria voadona ny maha olombelona azy mifanipaka ny ara-nofo sy ny ara-panahy de ao tsika mitona daholy